কম্পন সহ বিচর কবে মা বিচর কবে মাম ঝংঝে বগনে ঘরে কলাম অব তো ছোড়া কুদনে বলাম দিন ভরি খেলদ মলাই নেই ভুলো সাত পরে পছি